0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শুক্রবার, 12ই আষাঢ়, 10ই মহরম, 26শে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 দিনের চীন সফর শেষে বিকেলে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে গণমাধ্যম, মানব সম্পদ উন্নয়ন ও শিক্ষাসহ 13টি সমঝোতা স্মারক স্বাক্ষর। তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে সম্মত ঢাকা ও বেইজিং। স্বাস্থ্য খাতকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 2 বছর পর আগামী রোববার থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে ভারত। বিনা অনুমতিতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে ইকুয়েডর 2-1 গোলে জার্মানিকে এবং আইভরি কোস্ট 2-0 গোলে কুরাসাওকে পরাজিত করেছে। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, স্থানীয় সময় সকাল 10টায় এবং বাংলাদেশ সময় সকাল 8:30টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রাধান্য পাবে। 5 দিনের চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। গত 21 জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে আসেন তিনি। 2 দিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে গতকাল বিকেলে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান প্রদান বৃদ্ধির লক্ষ্যে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং চীনের পক্ষে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না মিডিয়া গ্রুপের প্রধানগণ স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকগুলোর আওতায় বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপক্ষীয় সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, আধুনিক প্রযুক্তির পারস্পরিক ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সম্প্রসারিত হবে। ডক্টর মাহাদি আমিন বলেন, অন্যান্য সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং কাঁঠাল রপ্তানি বিষয়ে MOU। তিনি জানান, এছাড়া মানব সম্পদ উন্নয়নে এক পৃথক কোঅপারেশন প্ল্যান সই হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে চীন বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে গ্রেট হলে এক রাষ্ট্রভোজের আয়োজন করেন। বৈঠকে যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং এর গ্রেট হলে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পর প্রধানমন্ত্রীকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র অভিবাদন জানায় চীনের সশস্ত্র বাহিনী সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি করা হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে পরবর্তী এশীয় অর্থনৈতিক বিষয় রচনায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। বেইজিং এর রাষ্ট্রীয় অতিথি ভবনে গতকাল বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে ব্যবসায়ী নেতা শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ভাষণে তিনি আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এই অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া গতকাল দুপুরে বেইজিং এর রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোউইং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: বেইজিং এ রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন চীনের রাজধানী বেইজিং এর দিয়াও ইউতাই হোটেলে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে যোগ দেন তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই সম্মেলনে অংশ নেন চীনের 125 জন শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারী। চীনা ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যবসা ও বিনিয়োগের জন্য দেশটি উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরো গভীর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।
4: We are at a critical point of our journey and I clearly say that Bangladesh is open for business, ready for the future and keen to work with China, one of our long-standing and trusted friends. China is moving up the global value chain. Chinese companies are becoming leaders in advanced manufacturing, high-value infrastructure and clean energy. As China moves up ladder, parts of the manufacturing ecosystem will look for new, competitive and trusted locations. Bangladesh can be one of those locations. We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh.
3: প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার, প্রতিযোগিতামূলক শ্রমশক্তি এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান চীনা বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরো সহজ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করতে সরকার 180 দিনের একটি সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতিগত ধারাবাহিকতা নিশ্চিতকরণ এবং বিনিয়োগ প্রক্রিয়াকে দ্রুততর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
4: I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days.
3: পরে বেইজিং রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোউইং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা, নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, সেচ ব্যবস্থা এবং নৌ নেভিগেশন উন্নয়নের সহযোগিতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবেলায় পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে চলমান নদী খনন কার্যক্রমের কথা তুলে ধরে এই খাতে চীনের সহযোগিতা কামনা করেন। সঙ্গে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে কারিগরি সহায়তারও অনুরোধ জানান। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশের সঙ্গে চীনের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করা হবে।
5: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাউত হোসেন জানিয়েছেন, বর্তমানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 37টি সরকারি এবং 68টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি সরকারি ও 5টি বেসরকারি মেডিকেল কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে স্পিকার হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। এছাড়া টেবিলে উপস্থাপিত অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সর্দার মোহাম্মদ সাকাত হোসেন বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্যখাতকে সম্পূর্ণভাবে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এদিকে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাসসাল হোসেন কাইকোবাদ বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী প্রদান করছে। তিনি বলেন, এই পর্যন্ত ১২,১১৮ জনকে এ ভাতা কর্মসূচির আওতায় আনা হয়েছে। এছাড়া তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, দেশের নদ নদীর অবৈধ দখল ও দূষণ রোধে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সংসদের বৈঠক আগামীকাল বেলা ১১টায় আবার বসবে। বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আধুনিকায়ন এবং মাদক সংক্রান্ত অপরাধ দমনে পৃথক ট্রাইব্যুনাল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গতকাল সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালন এবং নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের মাঝে সরকারি অনুদানে চেক বিতরণ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক সংক্রান্ত ৮০,০০০ মামলা বিচারাধীন থাকায় বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদক মামলা জট কমাতে আলাদাভাবে ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে আধুনিক অস্ত্র, ডগ স্কোয়াড ও হাজতখানা সহ পরিবহন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। আগামী ২৮ জুন সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত জানান, কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: শিশুদের অপুষ্টি, সংক্রমণ এবং অন্ধত্ব প্রতিরোধে বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে চালু রয়েছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি। দীর্ঘদিনের এই উদ্যোগের ফলে রাতকানা রোগ এখন প্রায় নির্মূলের পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধারাবাহিকতায় আগামী ২৮ জুন সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত জানিয়েছেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল, আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা পাবে লাল রঙের ক্যাপসুল। দেশের প্রায় ১,২০,০০০ স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।
8: শিশুদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। সর্বমোট ২৪,০০,০০০ শিশু আমাদের টার্গেট সারা বাংলাদেশে, এবং সারা বাংলাদেশে একদিনে এই বিশাল ক্যাম্পেইনটির মাধ্যমে ২৪,০০০০ শিশুর কাছে পৌঁছানোর জন্য আমরা টার্গেট করছি।
7: স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের কোন শিশু যাতে বাদ না পড়ে সেজন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। ১২টি জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নে মূল ক্যাম্পেইনের পর আরো ৪ দিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। এসব এলাকায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের শনাক্ত করবেন।
8: কিছু শিশু যদি ওই দিন কোনো কারণে বাদ যায়, তার পরের দিন সারা দেশের অধিকাংশ উপজেলাগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই বাদ পড়া শিশুদেরকে আমরা নিয়ে এসে টিকা দিয়ে এটাকে সম্পন্ন করব।
7: কর্মসূচি সফল করতে মাঠ পর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
6: প্রায় ২ বছর পর বাংলাদেশী নাগরিকদের জন্য পর্যটক ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী রবিবার থেকে পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হবে, যার মাধ্যমে দেশটি তার নিয়মিত ভিসা কার্যক্রম পুনর্বহাল করছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গতকাল রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার IVAC পরিদর্শনকালে এ ঘোষণা দেন। তিনি বলেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অবস্থিত ৫টি IVAC মাধ্যমে ভিসা প্রদান কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। হাইকমিশনার জানান, মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসা ভিসা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে সকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বার্ষিকী উপলক্ষে মহররম মাসের 10 তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 680 খ্রিস্টাব্দে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে সমাজের সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেছেন। আজ সরকারি ছুটি। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান সহ দেশের বিভিন্ন স্থান থেকে তাজিয়া মিছিল বের করা হবে। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধ এবং একটি মাদকমুক্ত বাংলাদেশ গঠনের দৃঢ় অঙ্গীকারকে সামনে রেখে আজ বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে বলেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও সুস্থ জাতি গঠনে মাদকমুক্ত সমাজের বিকল্প নেই। দিবসটি পালনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী দিয়ে অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। গতকাল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এ সতর্কতা জারি করে। ইরান জানিয়েছে প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে তারা সামুদ্রিক সেবা ফি আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ, ফলে সেখানে কোনো ধরনের টোল বা ফি আরোপ করা উচিত নয়। ভেনিজুয়েলায় দুটি ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে অন্তত 188 জন দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা 1500 ছাড়িয়েছে। জাতীয় টেলিভিশনে একযোগে ভাষণে দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানান, লা গুয়ায়ারায় প্রাথমিকভাবে 250 ভবন ক্ষতিগ্রস্ত কিংবা বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, স্পেন, কাতার ও জাতিসংঘের বিশেষ উদ্ধারকারী দল দেশটিতে পৌঁছেছেন বলে রড্রিগেজ নিশ্চিত করেন। ফ্রান্সে টানা কয়েকদিনের রেকর্ড ভঙ্গকারী তাপ প্রবাহের পর দেশটির কর্মকর্তারা জানান, জনগণকে এই পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেন, চলমান পরিস্থিতিতে কম বয়সী ও বয়স্কদের জন্য ঝুঁকি রয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ যুক্তরাষ্ট্রের কানসাসে নেদারল্যান্ডস 3-1 গোলে তিউনিশিয়াকে পরাজিত করেছে। অন্যদিকে ডালাসে জাপান সুইডেনের মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। এর আগে নিউ জার্সিতে ইকুয়েডর 2-1 গোলে জার্মানিকে এবং ফিলাডেলফিয়ায় আইভরি কোস্ট 2-0 গোলে কুরাসাওকে পরাজিত করে। এদিকে লস অ্যাঞ্জেলসে তুরস্ক স্বাগতিক যুক্তরাষ্ট্রের এবং একই সময়ে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ম্যাচ দুটি সকাল 8টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 50 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বেইজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 দিনের চীন সফর শেষে বিকেলে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে গণমাধ্যম, মানব সম্পদ উন্নয়ন ও শিক্ষা সহ 13টি সমঝোতা স্মারক স্বাক্ষর। তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে সম্মত ঢাকা ও বেইজিং। স্বাস্থ্যখাতকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 2 বছর পর আগামী রবিবার থেকে বাংলাদেশি পর্যটকদের জন্য পর্যটক ভিসা চালু করছে ভারত। বিনা অনুমতিতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে ইকুয়েডর 2-1 গোলে জার্মানিকে, আইভরি কোস্ট 2-0 গোলে কুরাসাওকে এবং নেদারল্যান্ডস 3-1 গোলে তিউনিশিয়াকে পরাজিত করে। জাপান সুইডেনের মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
1: তোর আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কত জন আছে তিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করলেন কিন্তু।

0: ¿Qué?
1: Oh, Money Shot.
2: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: I love you.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

কলস। আমার একটি আইপিফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপিফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Vaccination Act Station. মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: ¿Qué?
1: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4 সারা দেশে সব আসা।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটাতে আর গান শুনে শুনে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd। আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। সবার সাথে 90.4।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। 90.4 FM।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বরআইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুরে শুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে?
2: অমানিশা, রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায়।

0: Nation, Act Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4.

0: মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমতো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.
5: স্যার আসবো?
6: আসুন।
5: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
7: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
5: জি স্যার।
7: সেটা কেন হলো না?
5: না স্যার, মানে স্যার,
7: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
5: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
7: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
5: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
7: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে। জয়েন করে লাইন কিন্তু
1: স্যার আসবো।
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবেই তো, কানে যে ঢাকা FM।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। Dhaka FM 90.4.

0: Chick Nation, X Station.
1: Time check. এখন সময় রাত আটটা।
2: শুনছেন ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড প্রতি শনিবার রাত 10:00 শুনুন ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক। বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর স্থাপনের প্রস্তাব বেইজিংয়ের। তিন আনমেন স্কোয়ারের স্মৃতীয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনা বীরদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে দেশে পালিত হল পবিত্র আশুরা। বর্তমান বাজেটেই গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতার আওতায় আনা হবে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589 জনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক ও দুঃখ প্রকাশ। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত একটায় পৃথক ভেন্যুতে নরওয়ে ফ্রান্সের এবং সেনেগাল ইরাকের মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি রাত 7:45 দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রিসভার সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এর আগে আজ স্থানীয় সময় বিকেল 5:16 বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউএ শিয়াং ইয়ং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে আজ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের স্থানীয় সময় সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হন। ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নদী ব্যবস্থাপনা এবং সেবাখাত সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হন দুই নেতা। একই দিনে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে চায়না কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিয়েন আনমেন স্কোয়ারে মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে চীনের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বেইজিং এর দিয়াও ইউতাই হোটেলে সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, এই রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, দুদেশের মধ্যে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, আমদানি রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
3: বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসার পর গত 4 মাসে ওনার যে পিপল সেন্ট্রিক পলিসিগুলো রয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেক্টরে যে পলিসিগুলো গৃহীত হয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন শুরু হচ্ছে, সেগুলোর জন্য চীনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়।
2: একই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লেজি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও চীনের সম্পর্ককে গ্লোবাল সাউথের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেছেন।
4: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি তাদের পাশে থাকেন, একসাথে কাজ করেন, উই ক্যান বি দি ইউনাইটেড স্ট্রেংথ অব দি গ্লোবাল সাউথ টুগেদার। প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কে উদ্দেশ্য করে বলছেন, চায়না উইল বি এ ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড ইন দি ডেভেলপমেন্ট।
2: দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন অবস্থান তুলে ধরার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: এছাড়া চীন সফরকালে গতকাল বেইজিং এর গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়। এছাড়া বেইজিং এ বিনিয়োগ সম্মেলন এবং দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন তারেক রহমান। এর আগে গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফরকালে তারেক রহমান সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, রাজা সুলতান ইব্রাহিম ইবনে আল মারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদত বার্ষিকী উপলক্ষে মহররম মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। কারবালার ঐতিহাসিক ও হৃদয় বিদারক স্মৃতিকে স্মরণ করতে পুরনো ঢাকার হুসেনি দালান ইমামবাড়া সহ দেশের বিভিন্ন স্থানে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: সকাল ঠিক ১০টায় ইমামবাড়ার চার দেয়াল পেরিয়ে রাজপথে নেমে আসে শোকের এই মিছিল। হিজরি ৬০ সনের দশই মহরম কারবালার প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যদের নির্মম শাহাদত বরণকে স্মরণ করতেই শিয়া সম্প্রদায়ের এই আয়োজন।
6: মানুষদের ভিতরে একটা জাগরণ করা, তোমরা শোনো, জানো কারবালার সেই কি হয়েছিল।
7: এইটা হলো ভক্তি, শ্রদ্ধা, অনুভূতি, যাতে সে বুঝে, অন্যকে বুঝবে না।
8: অন্যায় তো অন্যায়, অন্যায় তো অবশ্যই এটার ভিতরে যাবে, কারণ যারা মিথ্যাবাদী তারা তো জুলুমই করবে।
5: নিরাপত্তার চাদরে ঢাকা এই মিছিলে প্রতীকী কফিন, দুলদুল ঘোড়া ও শোকের নানা প্রতীক নিয়ে অংশ নিয়েছেন হাজারো মানুষ। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে শেষ হয়।
9: ওটা ছিল, আমি ওটা পুরো করলাম।
10: ঘোড়ার পা ধোয়ানোর একটা নিয়ম ছিল, সেটা করব। ছোট থেকে সবাই, আমার বাপ দাদারা সবাই মানে, আমরা আসছি, এটা শোকের একটা মিছিল।
11: মুসলিম শিয়া সুন্নি নাই, সবার জন্য, ধর্ম নাই ইমাম হোসেন, সবার জন্য।
12: ভিন্ন ভিন্ন ধর্মের সম্প্রদায়ের লোকরা আসে, আসলে সবাই যেভাবে মানত করে আসলে ওগুলো প্রত্যেকটাই পূর্ণ করা হয়।
5: হোসনি দালানের এই তাজিয়া মিছিল কেবলই একটি আনুষ্ঠানিকতা নয়, বরং অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সত্যের জয়ের এক চিরন্তন প্রতীক। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির্শাহে আলম বলেছেন, নাগরিকদের সচেতনতাই ডেঙ্গুমুক্ত নগর গড়ার সবচেয়ে কার্যকর উপায়। তিনি আজ সারাদেশে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটির উদ্যোগে রাজধানীর বনানীর বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় এসিড মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংস কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য কাউকে জরিমানা বা জেল দেয়া নয়, বরং মানুষের জীবন রক্ষা এবং ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত করতে সরকার কাজ করছে। মির শাহে আলম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক ও ওয়ার্ড কার্যালয়গুলো থেকে বিনামূল্যে মশার লার্ভা ধ্বংসকারী ট্যাবলেট সংগ্রহ করা যাবে। নাগরিকদের নিজ উদ্যোগে সব ট্যাবলেট ব্যবহার করে লার্ভা ধ্বংসের আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি আজ রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শীঘ্রই জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিল উত্থাপন করা হবে। তিনি বলেন, মাদকাসক্তদের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে দেশের সাতটি বিভাগে 200 শয্যার সরকারি নিরাময় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ শরীফ উসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন, হত্যাকারীদের মধ্যে তিনজনকে ভারত সরকার গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দেশটিতে মামলা চলায় সরকার ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী মামলার প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে নথিপত্র পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের জবাবের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবির কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশিন হতে দেওয়া হয়নি। এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল বিশ্ব মাদক সমস্যা, বিদ্যমান ইস্যু, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী প্রতিক্রিয়া। দিবসটি উপলক্ষে রাজধানী রমনা ও সেগুনবাগিচা এলাকা থেকে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত একটি র্যালি বের করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
13: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরো ফলপ্রসূ করতে বাস্তব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন ও কৃষকদের সমস্যার দ্রুত সমাধানের নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আজ সিলেটের জৈন্তাপুরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। এ সময় মন্ত্রী কৃষকদের সম্পৃক্ত করে তাদের চাহিদার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন

0: তথ্য প্রযুক্তি শিল্প ও মিডিয়া অংশীজনদের একযোগে কাজ করতে হবে। তথ্যের স্বচ্ছতা এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, সাইবার নিরাপত্তা কেবল কোন প্রাতিষ্ঠানিক কারিগরি বিষয় নয়, এটি সর্বসাধারণের সচেতনতার সাথেও সরাসরি যুক্ত। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালু করার বিষয়টি চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে। তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান থাকবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 600, আহত হয়েছেন 4,300 বেশি মানুষ। ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধার কাজ করে যাচ্ছে উদ্ধারকারীরা। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো উদ্ধার কাজে অংশ নিচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় উপকূলীয় অঞ্চল লা গুয়াইরায় 70,000 বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে 100 বেশি ভবন ধসে পড়েছে। বুধবার রাতে এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ভেনেজুয়েলায় 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এদিকে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA প্রধান জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য একটি অত্যন্ত শক্তিশালী যাচাই ব্যবস্থা স্থাপন করতে হবে। মহাপরিচালক রাফায়েল গ্রোসি আজ এই পারমাণবিক নজরদারি সংস্থাকে পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা বছরের পর বছর সতর্ক করে আসছে, তেহরানের পারমাণবিক কর্মসূচির লক্ষ্য হতে পারে অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন। তবে ইরান বরাবরই দৃঢ়তার সঙ্গে এমন কোন উদ্দেশ্যের কথা অস্বীকার করে জোর দিয়ে বলেছে, তাদের উদ্দেশ্য সম্পূর্ণ বেসামরিক। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ বাংলাদেশ সময় রাত একটায় যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ে ফ্রান্সের মোকাবেলা করবে এবং একই সময়ে কানাডার টরেন্টোতে সেনেগাল ইরাকের মুখোমুখি হবে। আগামীকাল সকাল ছটায় টেক্সাসের হিউস্টনে কেপ ভার্দে সৌদি আরব এবং একই সময়ে মেক্সিকোতে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল বাংলাদেশ সময় সকাল নটায় সিয়াটলে মিশর ইরানের এবং একই সময়ে ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আজ সকালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত খেলায় তুরস্ক 3-2 গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদন।
1: 2026 ফিফা বিশ্বকাপের গতিময় মঞ্চে 25 মার্চ রাতে ফুটবল বিধাতা যেন লিখেছিলেন রোমাঞ্চ, অঘটন আর রূপকথার এক নতুন অধ্যায়। গতি আর ছন্দের এক অপূর্ব যুগলবন্দী দেখল বিশ্ব, যেখানে ল্যাটিন আমেরিকার অদম্য ইকুয়েডর স্তব্ধ করে দিল শক্তিশালী জার্মানিকে। ম্যাচের শুরুতেই জার্মানরা জাল খুঁজে নিলেও দমে যায়নি ল্যাটিন ইগলরা। পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে জার্মানির রক্ষণ ভাগকে চূর্ণ বিচূর্ণ করে 2-1 ব্যবধানের এক ঐতিহাসিক মহাকাব্যিক জয় ছিনিয়ে নেয় ইকুয়েডর। একই গ্রুপে আফ্রিকান হাতি বা দ্য এলিফ্যান্টস খ্যাত আইভরি কোস্ট যেন মাঠ জুড়ে একক রাজত্ব করল। কোরাসাওর রক্ষণ ভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে 2-0 গোলের এক সহজ ও শৈল্পিক জয় তুলে নেয় তারা। অন্য মাঠে তখন চলছিল এক চিলতে টোটাল ফুটবলের প্রদর্শনী।

0: একের পর এক নান্দনিক পাসিং আর নিখুঁত ফিনিশিং এর সামনে টিউনিসিয়ার রক্ষণ ভাগ ভেঙে পড়ে তাসের ঘরের মতো। 3-1 গোলের এই দাপুটের জয়ে গ্রুপ সেরা হয়ে নক আউটে পা রাখল কমলা বাহিনী। তবে এশিয়ান ফুটবলের গৌরব জাপান এবং নর্ডিক অঞ্চলের ভাইকিংদের লড়াইয়ে কেউ কাউকে এক চুলো ছাড় দেয়নি। মাসের তীব্র গরমেও ছড়ালো ফুটবলের দারুণ উত্তাপ। দুই দলই গোল পেল কিন্তু ভাগ্য বিধাতা কাউকে জয়ী করলেন না। 1-1 সমতার এক বীরত্বপূর্ণ ড্রতে শেষ হলো এই সমানে সমানে যুদ্ধ। দিনের অন্য ম্যাচে গোল করার চেয়ে গোল বাঁচানোর আদিম নেশায় মেতেছিল দুই দল। প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা মাঠে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, ফলে স্ট্রাইকারদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে ম্যাচটি শেষ হয় গোল শূন্য ড্রয়ে অতৃপ্তি নিয়ে। তবে দিনের শেষ ম্যাচটি ছিল রূপকথার মতো এক থ্রিলার। ঘরের মাঠে যুক্তরাষ্ট্র বুক চিপিয়ে লড়লেও তুরস্কের আক্রমণ ভাগের তীব্র ঝড়ের কাছে তাদের নতি স্বীকার করতে হয়। একের পর এক গোল, কাউন্টার অ্যাটাক আর গ্যালারির মুহুল হর্ষধ্বনি সব মিলিয়ে 5 গোলের এক মহা নাটকীয় থ্রিলারে 2-3 ব্যবধানে শেষ হাসি হাসে তুরস্ক। কারো মুখে জয়ের চওড়া হাসি আর কারো চোখে বিদায়ের জল। এভাবেই শেষ হলো বিশ্বকাপের আরো একটি রোমাঞ্চকর দিন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়া চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং এ চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক। বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর স্থাপনের প্রস্তাব বেইজিং এর। টিয়েন আনমেন স্কোয়ারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনা বীরদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশে পালিত হল পবিত্র আশুরা। বর্তমান বাজেটে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতার আওতায় আনা হবে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589 জনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক ও দুঃখ প্রকাশ। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1টায় পৃথক বেনুতে নরওয়ে ফ্রান্সের এবং সেনেগাল ইরাকের মোকাবেলা করবে।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই।

0: Che?
1: রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে?
2: রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: রেল ক্রস করতে যাবে সময় যেহেতু এখানেই ওনার বাড়ি, উনি মাঝখানে তো দীর্ঘ সময় ছিল না, রাজশাহীতে ছিল, উনি এক পরিচিত মহিলাকে দেখতে পেলেন ওনার। তো উনি ভ্যানটা থামালেন, বললেন এই আপা আপনি এত রাতে এখানে কি চান বা কি কি। তো ওই মহিলা খুব বেশি কোনো কথা না বলে শুধু বললো যে আমার বাচ্চাটাকে দেখছো নাকি, আমার বাচ্চাটা। তো উনি একটু অবাক হয়, এত রাতে বাচ্চাকে খুঁজতেছে। তো উনি ভ্যান থেকে নেমে উনি ভাবে যে দেখি তো আসলেই কোথাও। তো জানেন যে ভ্যানের নিচে এখন তো আমরা হেডলাইট ইউজ করি, একটা সময় হ্যারিকেনের ঝোলানো থাকতো চেইনের নিচে রিক্সা এবং ভ্যানের।
1: এই দৃশ্যটা আমি দেখেছি, আপনি কি কখনো দেখেছেন?
0: আমি দেখিনি, আমি ওনার থেকে শুনেছি।
1: তুমি কখনো, তুমি কখনো দেখেছো যে গ্রামে যখন রিক্সা যায় রিক্সার পেছনে কিন্তু একটা হারিকেন ঝোলানো থাকে?
0: হ্যাঁ হ্যাঁ, রিক্সার নিচে একটা বেসিক একটা ব্যবস্থা করা,
2: আমি দেখেছি।
0: তো উনি কি করলেন, উনি রিক্সার ইয়ে থেকে হারিকেনটা খুলে আসলে দেখতে চেষ্টা করলেন, দেখি বাচ্চাটাকে কোথাও দেখা যায় কিনা আশেপাশে, ছোট মানুষ। আবার উনি একটু দেখার চেষ্টা করলেন, দেখে সাথে সাথে উনি যখন আবার পেছনে ব্যাক করলেন, বললেন যে আপা এখানে তো আপনার ছেলে নাই, বলে যখন উনি পেছনে ব্যাক করলেন দেখলো মহিলাও নাই।
3: কে?

0: আসসালামু আলাইকুম, শুরু হয়ে গেল আমানিশা। এই মুহূর্তে যারা আছেন বা শুনছেন 90.4 ঢাকা FM, এবং বরাবরের মতো আমার সাথে শাফিউল মাওলা শাফি আছে এবং আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে। আমি সবার সাথেই পরিচয় করে দিচ্ছি, শাফির সাথে পরিচয় করে দিচ্ছি আজকে এইভাবে যে আজকে শাফির জন্মদিন। শুভ জন্মদিন শাফি।
1: ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছে সবাইকে।
0: হ্যাপি বার্থডে শাফি। তো শাফি বেসিক্যালি তার জ্ঞান বুদ্ধিতে বয়স 50-এর মতো হবে, আর এমনিতে বয়স 22-23-এর ঘরের, খুবই বাচ্চা একটা ছেলে, কিন্তু প্রচুর খাওয়া দাওয়া করতে পছন্দ করে, যার জন্য একটু মনে হচ্ছে যে খুব ম্যাচিউর হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ভূতের গল্প করতে এসে আসলে একটু ফান যত কম করা যায়। তো আমাদের স্পেশাল একজন গেস্ট আছেন, আমার বন্ধু সিসিলি, পরিচয় করে দিচ্ছি। কেমন আছো?
2: হ্যাঁ, এই তো ভালো আছি।
0: ওকে, আজকে আমাদের অমানিশার 30তম পর্ব। তো 30তম পর্বে এসে বরাবরের মতো আবারও ভালোবাসা জানাচ্ছি, এবং আজকে আমাদের বেশ কিছু অমানিশা ধরনের ঘটনা আমাদের ঝুড়িতে আছে আর কি। বাট আমরা চেষ্টা করব একটা দুটো করে সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অমানিশার এই শুরুতেই দেখছেন যে একটা নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন বা ভয়েস ওভার পাঠাতে পারেন, যে কারো লাইফে কোনো ঘটনা বা কারো ফ্যামিলির কোনো ঘটনা থাকলে সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। তারপরেই আমরা গল্প শুনে আপনাদের গেস্ট হিসেবে ইনভাইট করতে পারব। তো চলে যাচ্ছি আজকের পর্বে। অমানিশা, মূলত হচ্ছে আমরা একটু অদৃশ্যে ঘটে যাওয়া বা অন্ধকারে ঘটে যাওয়া বা একটু মানে প্যারানর্মাল যেই ব্যাপারগুলো ঘটে সেগুলো নিয়েই আমাদের আয়োজন থাকে। আমি শুরুতেই যাচ্ছি শাফির কাছে। শাফি, শুরুতে বলছিলেন যে সুন্দর একটা স্টোরি আছে, বাট এই স্টোরিটা আমরা শুনবো, তবে আমাদের যে গেস্ট,
1: আমরা তার কাছে আগে যাই।
0: হ্যাঁ, সিসিলি এই প্রথম ঢাকা FM এ আসলো এবং আমাদের সাথে জয়েন করেছে। সে শুরুতে আমাদের সাথে শেয়ার করছিল যে তার বাবার সেই, তার বাবা যখন ইয়াং ছিলেন,
1: সেই সময়কার
0: ঘটনা একটু শুনি সিসিলি, ঘটনা কি ছিল।
2: আমার বাবা আমাকে গল্পটা শুনিয়েছে যখন আমি কলেজে পড়ি, অনার্সে। তখন আমি বাবাকে বলতাম যে বাবা, তুমি কোন একটা ভূতের গল্প থাকলে বা এটা
1: নিজের ঘটনা থাকলে বলো,
2: সেটা থাকলে বলো যে কেমন লাগে। ওই সময় তো বাবা মানে ইউনিভার্সিটি যে ছুটিগুলা ছিল সেই ছুটিগুলা থেকে,
1: উনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন?
2: বাবা ঢাকা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছিল। তো মহসিন হলে ছিল ওই সময়টাতে, তো ওখান থেকে মানে বাড়িতে ভালুকা বহুলি গ্রামে। তো আমাদের ওই গ্রামটা ছিল আসলে একদম অন্যরকম সুন্দর, মানে এখনো ওরকমই আছে, মাঝখানে বিল আর চারপাশে মানে ঘর বাড়ি এরকম, আর মাটির ঘর। তো বাবা যখন ভার্সিটি থেকে ছুটিতে আসতো, তখন হচ্ছে গ্রামের অনেকেই হচ্ছে তাকে নিয়ে খুব উৎসুক থাকতো, যে বাবা অনেক গল্প টল্প করতে পারতো, মানে তার কথাগুলো সবে শুনতো। তো ওই ছুটিতে একটা সময় বাবা আর কি, বাবাকে একজন আর কি দাওয়াত দেয় যে রাতে দাওয়াত। তো বাবা সানন্দে রাজি হয়ে গেল।
0: সেটা কি পাশের গ্রামে নাকি?
2: হ্যাঁ, পাশের গ্রামে।
1: রাতে ডিনারের ইনভাইটেশন।
2: তো বাবা তো বলল যে ঠিক আছে, যাওয়া যায় রাত 8টা কি 9টা এই সময়টাতে। তারপর বাবা দাওয়াতে গেলেন 8টা 9টায়। তো যাওয়ার সময়টায় তেমন একটা প্রবলেম হয়নি, আর ফেরার সময় কিছু গল্প ছিল। তো বাবা আর কি ওই সময়টায় ওদের সাথে গল্প করলেন, ওই সময়টায় ভার্সিটির গল্প, নানান রাজনৈতিক,
1: বাবা কেমন আছে না আছে, একটা যেরকম হয় না গল্প গুজব করা,
2: পলিটিক্স করতো, বেশ জমজমাট পলিটিক্স করতো। তো নানান কথাটা বলতে বলতে, গল্প করতে করতে কখন যে রাত 12:30-1টা বেজে গেছে, এটা ট্রু, তো সেটা আর কি বুঝতেই পারে নাই। তো ডেটটা
1: বিশ্ববিদ্যালয়ে পড়ে, উনি একটা টকবগে তরুণ, এত কিছু ভয় ওনার কাজ করে না আসলে।
2: সেটাই তো, সাড়ে বারোটা একটা মানে তো আরো
1: আরো গভীর রাত, আরো প্রায় মধ্যরাত।
2: হ্যাঁ, বাবার আবার একটা সমস্যা কি যে ওরা বলছিল যে আপনি হ্যাঁ থেকে যাও, তো বাবার তো আবার একটা প্রবলেম কি যে যেখানেই যাবে, দাওয়াতে যাওয়া হোক বা যেখানেই যাওয়া হোক, সেখানে হচ্ছে থাকার কথা বললে সে থাকতে
1: রাজি আছে। যারা আসলে নিজের
3: শাফি, আমি এরকম দেখেছি যে মানে আমার মার কথা যদি বলি, কোথাও ইনভাইটে
1: মানে যেখানেই যাক রাতে বাড়িতে ফিরতেই হবে।
3: হ্যাঁ হ্যাঁ, মানে অন্য কোথাও থাকার যে
1: এই জিনিসটা
3: স্বস্তিটা পায়,
1: আমি বলি এই জিনিসটা ব্যক্তিগতভাবে আমারও আছে, সো আমি এটা ফিল করতে পারি। আচ্ছা ঠিক আছে, তারপর
2: এখন ওরা অনেক রিকোয়েস্ট করলো যে আপনি থেকে যান, থেকে গেলে অনেক ভালো লাগবে, আর রাত গল্প করে তারপর সকালে যান। তো বাবার হাতে সময় ছিল না, পরের দিন সকালেই আবার চলে যাওয়া লাগবে ক্লাসের জন্য ঢাকায়। তো ওই সময়টায় তো মানে বাবা তো নাছোড় বান্দা, যাওয়াই লাগবে। তো যেতেই যখন হবে তো তখন বাবা বলল যে এতটা পথ, মানে প্রায় হচ্ছে একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম এরকম, তো এটা কত হতে পারে, 6-7 মাইল এরকম হতে পারে। তো এই সময়টায় তো সে কিভাবে পাড়ি দিবে আর কি, ওই সময়টায় এত রাতে কিভাবে, 3-4 মাইল হবে এরকম হবে, এতটা আবার বেশি হয়ে যায়। তো
1: গ্রামে এত রাতে 3-4 মাইল পথ কিন্তু অনেক।
2: হ্যাঁ, অনেক অনেক হয়। তো ওই সময়টায় পরে বাবা মানে তার মানে ভাইকে বলল যে ভাই আপনি আমাকে একটা মশালের মতো বানায় দেন, যে গ্রামের যে খড়কুটা আছে সেগুলো দিয়ে মশাল বানায় দেন,
1: বন খের ওই সব দিয়ে একটা কুটির মতো করে ওটা দিয়ে আর কি,
3: ধানের যে ধান গাছে যেটা খড় বলা হয়,
1: এই মশাল বাংলাদেশে খুব প্রচলিত,
3: ছনের গাছ, ছন যেটাকে বলে সেটা।
2: তারপর মশাল বানায় দিল। তো এখানে আর একটা ব্যাপার আছে মানে ভয়ের,
1: টর্চ লাইট আছে না, টর্চ লাইটের একটা অল্টারনেটিভ ছিল তখন মশাল।
2: তো বাবা ব্যাক করলো, প্রথমে তো কিছু আঁকা বাঁকা পথ এটা সামনে নিচ্ছে, তো মশালটা তো আর বেশি সময় জ্বলবেও না। হ্যাঁ, তো ওই সময়টায় বাবা অনেক দূরই গেল, অনেক দূর যাওয়ার পথে অনেক বড় মাঠ দেখতে পেল। তো সেই মাঠটাও আবার পাড়ি দিতে হয়, বিশাল বড় মাঠ, তাল গাছ আছে এরকম। তো তাল গাছটাও পাড়ি দিল, তখন বাবার একটু একটু ভয় লাগছিল যে চারপাশে কেউ নাই, শুনশান নিরবতা, একটা কেমন পিন পতন শব্দ হয়, পাতার শব্দ হয়, হ্যাঁ সেখান থেকে আবার কেমন একটা থমথমে পরিবেশ। তো অত দূরেও সমস্যা হয় নাই, মানে হেঁটে যাচ্ছিল বাবা। তারপর তারপর হচ্ছে সামনে অনেক বড় বিল, মানে মাঝখানে বিল, আমি মনে হয় বলেছিলাম কিনা যে অনেক মানে আমাদের গ্রামটা
1: ছিল একটা, সেটা পার হয়ে যেতে
2: হয়েছে। আমাদের গ্রামটা হচ্ছে পুরা মাঝখানে বিল আর চারপাশে বাড়ি ঘর, মানে একদম মাটির ঘর, অনেক দূর। হ্যাঁ, ওই সময়টা
3: কোন জেলা শহরে,
1: এটা ময়মনসিংহ জেলায়,
3: আমি বলেছিলাম যে
2: ভালুকা জেলায়, ভালুকার বহুলি গ্রামে
1: আমি গিয়েছি আসলে, ভালুকায় আমি অনেকবার গিয়েছি।
2: আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ওই সময়টায় আসলে যে বিলটা পার হতেও তেমন সমস্যা হয় নাই, কিন্তু মাঝখানে বিল পার হওয়ার পরে সেখানে বিশাল বড় একটা মানে পারিবারিক কবরস্থান ছিল,
1: থাকে গ্রামে থাকে এরকম।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটু কেমন মানে আবার তো
1: বলেন প্লিজ। হ্যাঁ, এটাই এই ঘটনাগুলো এরকমই আমাদের
2: গায়েলম ইয়ে হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছি। তো ওই সময়টায় ওই গোরস্থান দিয়ে মানে কবরস্থানটা দিয়ে যেতে কেমন কেমন লাগছিল। হ্যাঁ, তো ঠিক ওই সময়টাতেই মশালটা আর কি নিভে গেছিল, যে
1: মানে হঠাৎ করে আচমকা বাতাসে, না
2: বাতাসে প্লাস হচ্ছে আগুনের যতক্ষণ তো এতক্ষণ তো স্থায়ী থাকে না, তখন হচ্ছে মানে আগুনের যে জল জ্বলিয়েটা সেটাও মানে ছাই হয়ে গেছিল,
3: মানে কমে আসছে বারবার,
2: কমে আসছে
1: মানে টোটালি আগুনটা টোটালি শেষ হয়ে গেছে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই সময়টায় এত তখন তো বাবা খেয়াল করে নাই, তো তখন বাবার কাছে মনে হচ্ছিল যে বাবা হাঁটছে আর পিছনেও তার পিছনে কেউ আছে, কেউ হাঁটছে, এরকম ফিল হচ্ছে মনে মনে, আর ভয় ভয় লাগছিল। তো বাবা তো অনেক সাহসী ছিল, তো তার ভিতরেও কেমন একটা ভয় ভয় কাজ করছিল, যে তখন আবার বাবা দোয়া পড়ছিল যে এখান থেকে, হ্যাঁ সামনে আর বেশি দূর না, ঠিক আছে আধা মাইলের মতো সময়, তো ওখান থেকে আস্তে আস্তে আস্তে দোয়া পড়তে পড়তে আসছে, তো দোয়া পড়তে পড়তে আসছে। আসার পর আরো কিছু পথ যে বাবা ওই সময়টায় মানে একটা দৌড় দেয়,
1: মানে উনি আসলে ফিল করে যে আসলে ব্যাপারটা স্বাভাবিক নাই।
2: হ্যাঁ হ্যাঁ, ওই সময়টায় হচ্ছে দৌড়ে মানে চোখ বন্ধ করে দৌড় দেয় যে ওখানে মানে এই এই জায়গাটা হচ্ছে তার জন্য না, মানে দোয়া পড়ছে তারপরেও মনে হচ্ছে যে
1: কিছু
2: একটা হচ্ছে। হ্যাঁ, দৌড় দেওয়ার পরে কত দূর আসছে, তারপর কিছুটা দেখে যে মানে একটু আলো আলোর মতো, হ্যাঁ মানে শেষ রাতেরও পরে এই সময়টা
1: ভোরের দিকে কি
2: তো চোখ বন্ধ করে দৌড় দেওয়ার পরে তারপরে বাবা হচ্ছে অনেক ঘামতে থাকে, মানে ঘামটা তো আরো আগে থেকে শুরু হয়েছে, তো ওটা ঘামা শুরু হওয়ার পর থেকে মানে সে হচ্ছে মানে দিশাহারা, মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর আস্তে ধীরে বাসায় আসতে পারছে, মানে এত ভয়ঙ্কর একটা মানে পরিস্থিতি এটাতে বাবা আগে পড়ে নাই।
1: মানে ব্যাপারটা কিরকম যে পরে ওনার কি মানে আরো জ্বর টর এসেছিল কিনা, বা যে পারিবারিক যে কবরস্থানের কথা বললেন সেখানে কি এমন কোন রেকর্ড আছে কিনা যে এই কবরস্থানটা এরকম বা অনেক পুরনো বা মানুষজন ওখানে ভয় পায় এরকম আগের কোনো?
2: হ্যাঁ হ্যাঁ, ওই ওই জায়গাটাতে কেউ যেত না, মানে ওটা ভয়েরই ছিল ওই জায়গাটায়।
1: বুঝতে পারছি, মানে এমনিতেই মানুষজন ওখানে ভয় পেত।
2: হ্যাঁ
3: হ্যাঁ, ভয় পেত। মানে হচ্ছে কথিত আছে যে এই পারিবারিক কবরস্থানের পাশে বা আশেপাশে এরকম কোনো কিছু একটা ঘটে
1: গ্রামে, আসলে এমন অনেক জায়গা থাকে।
2: আর এখনো তো সেম ওখানটায় এখনো ওইভাবে ডেভেলপ হয় নাই,
1: মানুষ এখনো ওদিকে কম যায়।
2: হ্যাঁ, এখনো ওদিকে কম যায়।
3: তার মানে হচ্ছে আমি সিসিলামি শুরুতে বললাম যে যারা অডিয়েন্স শুনছে তাদেরকে বলেছি যে 30-40 বছর আগের কথা, কিন্তু তার চেয়ে আরো বেশি হবে আর কি, আমার যেটা মনে হয়েছে যে মিনিমাম 50 বছর আগে
2: সেটা।
3: হ্যাঁ, তো সফি ওর এই ঘটনা যেটা আমরা শুনলাম, এরকম ঘটনা কিন্তু অনেক জায়গাতে প্রায় কাছাকাছি এরকম, আপনি শুরুতে আজকে অফিসে এসে এক ফ্রেন্ডের কথা বলছিলেন যে ওরা ট্যুরে গিয়েছিল চিটাগং বা এইদিকে কোথাও, ট্যুর থেকে আসার সময় একটা গভীর রাত।
1: আসলে এখানে একটা বিষয় থাকে, হয় কি আপনি প্রথমেই বলছিলেন যে নদী তীরবর্তী অঞ্চল বা বিল, আমরা এই অমানিসায় অসংখ্য দিন বিল এবং নদী তীরবর্তী অঞ্চল নিয়ে কথা বলেছি। বিলের অঞ্চলগুলো একটু ডিফারেন্ট হয়। আপনারা জানেন কি না যে, আপনারা জানেন যে ব্ল্যাক ম্যাজিক ডিস্ট্রয় করার একটা সিস্টেম আছে, ডিস্ট্রয় করার, অনেকেই নদীতে নেগেটিভ এনার্জিকে নদীতে
3: পুঁতে ফেলে
1: বা নদীতে বিসর্জন, কোন খারাপ শক্তি। এখন নদী তো, নদীর স্রোত তো চলমান। এখন একটা থিওরি আছে যে পৃথিবীর সব নদী এক নদীর সাথে আরেক নদী কানেক্টেড কোন না কোনো ভাবে। এখন স্রোতে ভেসে কোথাকার জিনিস কোথায় যাচ্ছে, ধরেন কথার কথা আপনি দেখলেন যে কোনো একটা পাথর, অনেক সময় হয় যে অনেক অ্যাস্ট্রোলজাররা বিশ্বাস করেন যে কিছু পাথর থাকে যারা নেগেটিভ এনার্জি ক্যারি করে। এখন একটা অ্যাস্ট্রোলজার একটা পাথর বা একটা পুতুল হয়তো নদীতে ছুড়ে ফেললো যে এটা চলে যাক এখান থেকে, এখন সেটা যে ভেসে আবার আপনার এলাকায় আসতেছে না সেটা তো আপনি জানেন না, নদীর স্রোত তো সেটা ভাসিয়ে আপনার এলাকায় আনতে পারে।
3: এবং এখানে একটু সরি যুক্ত করলাম, সেটা হচ্ছে যে আপনি তো আমার চেয়ে বয়সে অনেক ছোট।
1: হ্যাঁ অবশ্যই।
3: তো আমরা যখন ছোট ছিলাম তখন অ্যারাবিয়ান নাইটস আলিফ লায়লা নামে সিরিজ হতো,
1: খুব জনপ্রিয়।
3: তো ওইখানে দেখবেন যে এটা খুবই মানে এখন এসে খুব ফানি মনে হয় যে একটু ওল্ড
1: বা রূপকথা রূপকথা
3: লাগলো, দেখলে একটু হেসে ফেলি, কিন্তু ওই সময়টা আলিফ লায়লা দেখে ভয়ে মানে আমরা রাতে ঘুমাতাম না, কোন দৃশ্য দেখে ঘুমাতাম না, হ্যাঁ কোন দৃশ্য দেখে ঘুমাতাম না জানেন, সেটা হচ্ছে এই যে বলেন না যে নেগেটিভ এনার্জি গুলাকে পানিতে একটা কলসির মধ্যে রেখে বা বোতলে আটকে ফেলে দেওয়া হতো, আলিফ লায়লাতে কিন্তু এই ধরনের
1: প্রচুর
3: অনেক দৃশ্য দৃশ্যায়ন হতো আর কি। তো একটু আগে যেটা বলছিলাম যে নেগেটিভিটির কথাই যেহেতু আসছে, আপনি অফিসে এসে শুরুতেই বলছিলেন যে কোন এক ফ্রেন্ডের ট্যুরে যাওয়ার কথা বলছিলেন,
1: আমি
3: সেখানে এই রকম একটা গন্ধ পাচ্ছিলাম, সেটা একটু যদি বলা যায় আর কি।
1: সেই ঘটনায় আমি যাব, তবে আজকে স্পেশালি আজকে আমি আরো একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে আগাতে চাই।
3: আচ্ছা এইটা তাহলে একটু খুবই শর্টলি শেষ করে ওটাতে যাই।
1: হ্যাঁ এইটা একটু শর্টলি বলেই ফেলি, আসলে এইটা ঢাকা টু সিলেট হাইওয়ে, আমি শুধু একটু থিম দিব আজকে এই স্টোরিটা, আমি বলতে চাই না অন্য একটা কারণে।
3: ওকে তাহলে আমরা একটু মুখটা শুনি,
1: একটু মুখটা শুনি
3: অডিয়েন্সরা কিন্তু,
1: এবং এটা একটু সতর্কও করে দিই, ভালো একটা ব্যাপার মনে করেছে। আই ওয়ান্ট টু সে সামথিং ফর আওয়ার অডিয়েন্স এবং ফর অ্যাওয়ারনেস অফ দ্যাম, স্পেশালি ঢাকা টু সিলেট যে হাইওয়েটা আছে, আপনারা জানেন যে এটা বাংলাদেশের অন্যতম একটা রিস্কি হাইওয়ে। ঢাকা টু সিলেট হাইওয়ের বেশ কিছু জেলায় আপনি লক্ষ্য করবেন চারপাশে, মানে আমার যে বন্ধু আমাকে অ্যাকনলেজ করেছে বিষয়টা, ওদের কবরগুলো না হাইওয়ের ধারে হয়, অনেক দেখা যাচ্ছে অনেক লম্বা একটা জায়গা জুড়ে একটা কবরস্থান হাইওয়ের ধারে, হয়তো এখানে 50-100 কবর, এখন এক পাশে হয়তো নদী নালা ধান ক্ষেত, আরেক পাশে কবরস্থান। ওখানকার বেশ কিছু ট্রাক ড্রাইভারের ওপিনিয়নটা আমি দেই, ঘটনা কি সেটা আমি অন্য একটা এপিসোডে বড় করে বলবো, সেটার জন্য সময় লাগবে, এই জন্য ঘটনায় যাচ্ছি না। ঢাকা টু সিলেট হাইওয়ে রোডে অসংখ্য ট্রাক ড্রাইভার এবং যারা পিক আপ ড্রাইভ করেন তাদের কিছু ওপিনিয়ন আছে যে বেশ কিছু কবরস্থানের সামনে, একটা না কিন্তু বেশ কয়েকটা কবরস্থানের সামনে এই ধরনের ঘটনা ঘটে, ড্রাইভার নিয়ন্ত্রণ হারায় এবং গাড়ি নিজের মতো করে কন্ট্রোল হতে থাকে। ইভেন একজন ড্রাইভারের মতামত অনুযায়ী যে উনি এক রাতে আসছিলেন, হুট করে গাড়ি একদম টোটালি ঘুরে গিয়েছে, উনি সামনের দিকে আসছে তো গাড়ি ঘুরে একদম পেছনের দিকে চলে গেছে।
3: আবার আমি অনেক আগে একটা স্টোরি বলেছিলাম আপনাকে, সেটা হচ্ছে চিটাগং এর ঘটনা, একটা ট্রাক ড্রাইভারের কথা আমার মনে পড়ে, উনি আসলে ঘুমিয়েই পড়েছে, পরে ঘুম থেকে উঠে দেখে যে উনি আসলে গন্তব্যে পৌঁছে গেছে, তো উনি এটা ভাবছিল যে এটা কিভাবে সম্ভব। তো আসলে হ্যাঁ রাতে এই ধরনের অনেক,
1: তো এই সিলেট হাইওয়েতে এখানে আমার সেই বন্ধুদেরও একটা অভিজ্ঞতা আছে এই সেম ব্যাপারগুলো নিয়ে, সেই অভিজ্ঞতার গল্পে আমি আরেকদিন যাব, আজকে শুধু একটু সতর্ক করে রাখলাম
3: গল্পটা শুনি তাহলে।
1: এখন আমি যে স্টোরিটা বলতে চাই সেটা আমাদের এই শহরের, এই ঢাকা শহরের, এবং এমন একটা লোকেশনের স্টোরি এটা যে লোকেশনে আপনি আমি আমরা সবাই অন্তত উইকে একবার করে আমাদের যেতেই হয়, যদি আপনি ঢাকায় থাকেন ওই লোকেশনে আপনার যেতে হবে, ওটা ওরকম একটা টার্নিং পয়েন্ট শহর।
3: এখানে কি নামটা বলা যাচ্ছে না,
1: নামটা আমি একটু স্কিপ করতে যাচ্ছি কারণ একটা বাচ্চা ছেলেও এই অঞ্চলটা
3: চেনে। আচ্ছা আচ্ছা ওকে,
1: শুধু এটুকু বলে রাখলাম যে এটা ঢাকার একটা টার্নিং পয়েন্ট, যেখান থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এর একটা, মানে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আমাদের যেটা আছে সেটার একটা শাখা ওখান থেকে উঠেছে, শুধু এটুকু বলে রাখলাম। আরেকটু ক্লু দিলে ভালোভাবে বুঝবে মানুষ, তাও আমি বলতেই হবে, এই তোটা আমার দিতেই হবে, কিছু করার নাই কারণ স্টোরিটা এই বেসড। ওখানে রেলওয়ে আছে, ঢাকা শহরের ভেতর দিয়ে ওখান দিয়ে রেল লাইন ভাগ করে গিয়েছে,
3: আমি বুঝতে পেরেছি,
1: সবাই বুঝতে পারবে আসলে, তারপরে আমি এলাকাটার নাম
3: শুনি তাহলে শুনি।
1: এই ঘটনাটা আজকে থেকে 36 বছর আগের, ঠিক
3: 36 বছর
1: আগের,
3: অনেক আগের,
1: আমি যার থেকে শুনেছিলাম তিনি একজন রিক্সাওয়ালা, মানে আপনি তো জানেন যে আমি কোথাও গেলে সেখানকার স্থানীয় মানুষ যারা আছে তাদের একটু খুঁজে বের করে নানা কারণে তাদেরকে কমিউনিকেট করার চেষ্টা করি, সেই জায়গাটা এখন আপনি দাঁড়িয়ে চিন্তাও করতে পারবেন না যে 36 বছর আগে এই ধরনের ব্যাপার এখানে হতো। রিক্সাওয়ালার নাম জালাল মিয়া।
3: ওকে,
1: হয় না ঢাকা তো আসলে 36 বছর আগে, এখন আমরা যে এস্টাবলিশ সিটি ঢাকাকে দেখি, এক সময় তো অতটা ছিল না আসলে। তো জালাল মিয়া প্রথমে উনি রাজশাহীর দিকে ছিলেন আর কি, ওনার বাড়ি ঢাকাতেই কিন্তু উনি জীবনের একটা দীর্ঘ সময় রাজশাহীতে কাটিয়েছেন, ওখানেই বিয়ে করেছেন, কিন্তু আফটার এ লং টাইম উনি আবার ঢাকায় ফিরে আসেন। তো ঢাকায় ফিরে এসে কি করবে, তখন তো আর চাকরি বাকরি এখনকার মতো কর্পোরেট এত ইয়ে ছিল, উনি একটা রিক্সা বা ভ্যান, সম্ভবত রিক্সা বা ভ্যান চালাতে শুরু করেন। এক রাতে যেটা হলো, বললাম যে রেল লাইনটা তখনও ছিল কিন্তু, উনি ওনার ভ্যান বা রিক্সাটা নিয়ে আসতেছে, উনি রাত তখন প্রায় 10-11টার মতো বাজে, তো 35 বছর আগে রাত 10:11 কিন্তু অনেক রাত। সো উনি রেলটা যখন ক্রস করবে, মানে রাস্তার উপর দিয়ে রেল লাইনটা গেছে, সো রেল ক্রস করতে যাবে সময় যেহেতু এখানেই ওনার বাড়ি, উনি মাঝখানে তো দীর্ঘ সময় ছিল না, রাজশাহীতে ছিল, উনি এক পরিচিত মহিলাকে দেখতে পেলেন ওনার। তো উনি ভ্যানটা থামালেন, বললেন এই আপা আপনি এত রাতে এইখানে কি চান বা কি কি। তো ওই মহিলা খুব বেশি কোনো কথা না বলে শুধু বললো যে আমার বাচ্চাটাকে দেখছো নাকি, আমার বাচ্চাটা। তো উনি একটু অবাক হয় এত রাতে বাচ্চাকে খুঁজতেছে। তো উনি ভ্যান থেকে নেমে উনি ভাবে যে দেখি তো আসলেই কোথাও। তো জানেন যে ভ্যানের নিচে এখন তো আমরা হেডলাইট ইউজ করি, একটা সময় হ্যারিকেনের
3: এই দৃশ্যটা আমি দেখেছি, আপনি কি কখনো দেখেছেন?
1: আমি দেখিনি, আমি ওনার থেকে শুনেছি।
3: আচ্ছা, তুমি কখনো দেখেছো যে গ্রামে যখন রিক্সা যায় রিক্সার পেছনে কিন্তু একটা হারিকেন ঝোলানো থাকে?
1: হ্যাঁ হ্যাঁ, রিক্সার নিচে একটা বেসিক একটা ব্যবস্থা আমি
2: দেখেছি।
1: তো উনি কি করলেন, উনি রিক্সার ইয়ে থেকে হারিকেনটা খুলে আসলে দেখতে চেষ্টা করলেন, দেখি বাচ্চাটাকে কোথাও দেখা যায় কিনা আশেপাশে, ছোট মানুষ, আবার উনি একটু দেখার চেষ্টা করলেন। দেখে সাথে সাথে উনি যখন আবার পেছনে ব্যাক করলেন, বললেন যে আপা এখানে তো আপনার ছেলে নাই, বলে যখন উনি পেছনে ব্যাক করলেন দেখলো মহিলাও নাই, মহিলা একদমই নাই। তো মহিলাকে আর কি উনি আগে থেকে চিনতেন, হয় না যে ধরেন একই এলাকায় আপনি যদি 10 বছর থাকেন আপনার অনেকেই পরিচিত হবে না?
3: অবশ্যই,
1: পরে হয়তো আপনি সেই এলাকায় 5 বছর আর নাই, তাতে কি পরিচিত মানুষ তো থাকে।
3: তো একটু আগের লাইনে যাচ্ছি, হুট করে খেয়াল করলো মহিলাটার নাই,
1: মহিলাটার নাই।
3: ওকে,
1: উনি একটু ভয় পেল আর কি, কি ব্যাপার এত রাতে মহিলা মানুষ বাচ্চাটাকে খুঁজতেছে আবার হঠাৎ করে নাই হয়ে গেল, ভয় পায়। উনি কি করে, উনি হ্যারিকেনটার নিচে এনা করে হ্যারিকেনটা উনি সামনের যে হাতল ওখানে ঝুলিয়ে আবার রিক্সা চালিয়ে বাড়ির দিকে যায়।
3: আচ্ছা আচ্ছা,
1: তো সেদিন রাতে উনি আর এটা নিয়ে কারোর সাথে কথা বলে নাই। পরদিন সকালবেলা উনার মনে হয় যে উনার ভাই আছে আর কি বাড়িতে, মানে উনার পরিবার তো এখানেই থাকতো। তো ওনার ভাইকে ওই মহিলার নাম ধরে আর কি জিজ্ঞেস করে যে আচ্ছা উনাকে কাল রাতে দেখলাম, উনি এখন কেমন আছে, কোথায় আছে, কালকে রাতে একটা বাচ্চাকে খুঁজতেছিল তো পরে আর দেখলাম না। ভাই বলে যে তুমি এটা কি বলতেছে, কেমনে কি, এটা তো সমস্যা। তো ভাই জিজ্ঞেস করলো কোথায় দেখছো, উনি বলে যে রেল ক্রসিং পার হয়ে সময়। পরে তার ভাই যে কথা বলল, এই ঘটনাটা এখনো ওই এলাকায় খুবই প্রচলিত, ইভেন স্টিল নাও, আপনি যদি এখনো ওখানে যারা আদি বাসিন্দা ওদের কাছে যান তারা এই ঘটনার বিবৃতি আপনাকে দিতে পারবে।
3: আচ্ছা আচ্ছা,
2: মানে ওরা টের পায়।
1: তার ভাই যেটা বলল যে যখন উনি আর কি দেখেছে ওই মহিলাকে, তার আরো 8 থেকে 10 মাস আগে একটা ওই মহিলার, ওই মহিলার আসলে স্বামী ছিল না, মানে স্বামী হয়তো ছেড়ে চলে গেছে, ওই মহিলা এবং ওনার ছেলে,
3: মানে উনি বিধবা একজন,
1: মানে বিধবাও না, স্বামী ছেড়ে চলে গেছে, স্বামী পরিত্যাগটা বলতে পারে,
3: সিঙ্গেল মাদার।
1: হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল মাদার, স্বামী রেখে চলে গেছে। তো উনি ওনার ছেলেটাকে নিয়ে থাকতো। 8-9 মাস আগে একদিন ট্রেন আসছিল, ওই এখন তো ট্রেন আসলে অনেক অ্যালার্ট থাকে, রাস্তা ব্লক করে দেওয়া হয়, তখন তো অত একটা সিস্টেম ছিল। ট্রেন আসছিল, তো ওনার বাড়ি তো রেলওয়ের, মানে রেলওয়ের পাশে ছিল আর কি, তো বাচ্চাটা আর কি রেলে কাটা পড়ে মারা যায় ওই মহিলা। তো এই বাচ্চা মারা যাওয়ার 4-5 মাস মহিলা বেঁচে ছিলেন, কিন্তু মহিলা পাগলের মতো ছিলেন, বুঝতেই পারছেন যে কতটা শো, বাচ্চার বয়স 3-4 বছর ছিল। তো বাচ্চা মারা যাওয়ার 4-5 মাস পর মহিলাও মারা যায়, মহিলাও আবার রেলে কাটা পড়েই মারা যায়। এরপর থেকে যেটা হয়,
3: এটা কি এরকম কিছু যে উনি আবার সুইসাইড করলো কিনা,
1: এইটা না, এই এখন দেখেন আমার কাছে যে তথ্য নাই সেই তথ্য আমি মানুষকে দিতে চাই, শুধু মানে আমাকে রিক্সাওয়ালা যেটা বলেছিলেন তিনি যেটা জানতে পেরেছিলেন যে ছেলেটা রেলে কাটা পড়ে মারা যায়, এর 3-4 মাস পর মহিলা পাগলের মতো ছিলেন, মহিলা যেন কার সাথে কথা বলতেন, কি করতেন না করতেন, এর 3-4 মাস পর মহিলাও আর কি মারা যায়। এখন উনি সুইসাইড করেছেন নাকি কেন মরেছেন মানে কেউ জানে না, জাস্ট উনিও রেলে কাটা পড়ে মারা গেছেন। এরপর স্থানীয় অনেক লোকজন রাতে মাঝে মধ্যে এই মহিলাকে দেখতেন, মানে রাতে মাঝে মধ্যে ওখানে এই মহিলাকে দেখতেন, পরিচিত লোকজনও দেখত, আর অপরিচিত লোকজন যারা চিনত তারা তো ভয় পেত ওই রেল লাইনের ওই জায়গাটা, রেল ক্রসিং।
3: কারণটা হচ্ছে যারা চিনত তারা তো,
1: তারা তো জানতো যে এই মহিলা মারা গেছে,
3: তাহলে আবার কাছে।
1: আর অচেনা অনেক লোকজন যখন দেখতো কি ব্যাপার একটা মহিলা এত রাতে এখানে, তো জিজ্ঞেস করতো আপনি কি চান, তো মহিলা শুধু একটা কথাই বলতো যে আমার ছেলেটাকে দেখছে কিনা বা আমার ছেলেটাকে একটু খুঁজে দেন, তা বলতো। পরে দেখা যেত যে মহিলাকে আর দেখা যেত না, পরে আর মহিলাকে পাওয়া যেত না। এই ব্যাপারটা আবার ওই রিক্সাওয়ালা জানতেন না কেন, তিনি তো বাইরে ছিলেন, তিনি তো রাজশাহীতে ছিলেন ওই সময়, আর তখন তো আর ফোনের যোগাযোগ সম্ভব ছিল না যে একজন প্রতিবেশী মারা গেছে ফোন দিয়ে জানাবে যে উনি তো মারা গেছে, এই সুযোগ তো ছিল না। তো উনি এই তথ্যটা জানতেন না, তো জানার পর উনি বেশ ভয় পেলেন। পরবর্তীতে যেটা হলো, ওখানেই রেল ক্রসিং যখন শুরু, মানে রেল ক্রসিং এর যখন একটু আধুনিকায়ন হয় রেল ক্রসিং, আরো আট দশ বছর পর দেখবেন যে যেখানে যেখানে রেল ক্রসিং আছে সেখানে রেলের একটা ছোট ঘরও থাকে, কিন্তু অফিসের মতো, হ্যাঁ, যেখানে ব্লকটা বসানো হয়। তো ওখানে একজন স্টেশন মাস্টারের মতো একজনকে নিয়োগ দেওয়া হয়, যার কাজ হচ্ছে ওই ব্লকটাকে নিয়ন্ত্রণ করবে, মানে রেলওয়ের তরফ থেকে। তো একদিন রাতে উনি বারোটা একটার দিকে জেগে থাকে, তো কারণ রাত বিরাতে ট্রেন আসে, উনি বাইরে লক্ষ্য করলেন যে কিছুটা দূরে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তো উনি যেটা করলেন, উনি দূর থেকে প্রথমে লাইট টর্চ দিলেন, টর্চ চালিয়ে দেখলেন যে একটা মহিলা দাঁড়িয়ে আছে। উনি আস্তে ধীরে আগায় গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি এত রাতে এখানে, এটা তো ভালো জায়গা না, এখানে মানুষজন থাকে না, শুধু রেলওয়ের লোকজন উনি চাকরি করে বলে উনি এখানে থাকে এবং উনার ঘর আছে এখানে থাকার, কিন্তু অন্য কেউ তো এখানে দাঁড়িয়ে থাকে না। তো সেই মহিলা বলল যে আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না, বাচ্চাটাকে খুঁজতেছি। তো তখন বললো যে আপনার বাচ্চা কোথায় আছে আমি দেখতেছি। তো উনিও টর্চ লাইট দিয়ে আশেপাশে খুঁজে, আবার যখন ওই মহিলার দিকে লাইট দিবে যে আপনার বাচ্চা এখানে, তো বাচ্চা দেখতে পাচ্ছি, তখন দেখে যে মহিলা নাই। তো পরদিন মানে উনি ওই ঘটনায় আবার ভয় পেয়ে যান, যেহেতু ওনার বাড়ি এখানে না, পরিচিত লোকজন আশেপাশে তেমন নাই। তো পরদিন উনি স্থানীয় যে চায়ের দোকানদার ছিল সামনে রেলওয়ে স্টেশন, রেলওয়ের যে চায়ের দোকান ছিল ওখানে গিয়ে উনি যে এরকম একটা ব্যাপার, তো তখন উনাকে আর কি এলাকাবাসী বলে যে এটা শুধু আপনি না, এই এলাকায় এমন কোন মানুষ নাই যে এই ব্যাপারটা জানে না, এবং ওই মহিলা অনেকের আবার পরিচিত ছিল, মহিলা যে মারা গেছে এটাও তো অনেকে জানে, মহিলার বাচ্চাটাও যে মারা গিয়েছিল সেটাও জানে, পরিচিত অনেকেই দেখেছে।
3: মহিলাটা মারা গিয়েছে, মহিলার দাফনও কিন্তু এই
1: এলাকাবাসী করেছে। তো এই ঘটনার পর থেকে এই স্টোরিটা এখনো পর্যন্ত মানে স্থানীয়দের মতে যে এখনো লাস্ট আট দশ বছর আগে পর্যন্ত নাকি মানুষ ওখানে ওই মহিলাকে দেখেছে, অনেকেই ওই মহিলাকে দেখেছে। এবং জায়গাটা ঢাকার এমন একটা পজিশন যেখানে হিউজ পরিমাণ কর্পোরেট অফিস, অনেক মানুষের সমাগম, আমাদের শ্রোতাদের মধ্যেও হয়তো অনেকেই প্রত্যেক দিন সেখানে যাচ্ছেন অফিস করতে,
3: আবার অনেকেও শুনতেও পারে,
1: শুনতেও পারে। তো এই জন্য আমি আসলে এরিয়াটার নাম প্রপারলি মেনশন করলাম না, তবে যে ডেসক্রিপশন দিয়েছি আশা করছি অনেকেই চিনে গিয়েছে। সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়েস এর একটা শাখা আছে, আবার একটা রেল লাইন গিয়েছে ওই রাস্তা ধরে,
3: বুঝতে পেরেছি। তো শাফি, এই যে মহিলার যে ঘটনাটা শুনলাম, আমি অনেক আগে কোন একটা এপিসোডে আমি বলেছিলাম যে ট্রেনের ঘটনা বলেছিলাম, সেখানে অনেকেই কমেন্টস করেছিল যে আসলে এইটা আবার কেমন কথা, ঘটনা এরকম ছিল যে একজন মহিলা ট্রেনে কাটা পড়ে মারা যায়, মানে ট্রেন থেকে লাফিয়ে সে সুইসাইড করে। তো যে লোকটার সাথে, যে লোকটা ছিল ওনার পাশে বসে, ওই লোকটা আবার ওনার এলাকায় আশেপাশে বাড়িয়ে, তো জেনে গেল যে আমার সামনে মানে হয়তো ঘটনাটা আরো অনেক কিছু আছে। আমি
1: আসলে দেখেন একটা ঘটনা যখন ঘটে, আমরা কি, যেমন আমি শুনেছি ঘটনাটা জালাল মিয়ার কাছে, এখন জালাল মিয়া কিন্তু আমাকে ওনার এক্সপিরিয়েন্সটা বলেছে, তাই না?
3: হ্যাঁ, তো সেটাই বলছিলাম যে ওই যে লোকটার সামনে মহিলাটা সুইসাইড করলো, এই লোকটা তো প্রতিদিন অফিস থেকে ট্রেনে বাসায় বাড়ি ফিরে আর কি, তো এইরকম এক দু মাস ধরে উনি ওই রেল স্টেশনের মহিলাকে দেখতে পেত। উনি প্রথমে ভেবেছিল যে ভয়ে, আমি ভয় পাচ্ছি বলে কি এরকম দেখছি, তা না, তো ওনার সাথে আরো আরো দু একজন যখন ছিল মানে বসেছিল, ওরা বলল হ্যাঁ একজনকে তো দেখা যাচ্ছে। বিষয়টা এরকম যে এই বিষয়গুলো আসলে এগুলোর কোনো ওইরকম কোন প্রমাণ আসলে দেয়া মুশকিল যে
1: না, কিছু জিনিস তো প্রমাণের বিষয় না। এখন আপনি যদি চিন্তা করেন, এখন বিজ্ঞান দিয়ে আপনি এই মহিলাকে কিভাবে প্রমাণ করবেন যে একটা মানুষ মরে গেছে তাকে মানুষজন আবার দেখে? আবার মাল্টিপল পিপল, একজন হলে আমি বলতাম যে ওর সমস্যা আছে, ঠিক আছে, এখন একটা লোক চেনে না সেও তাকে দেখলো, আবার যে জানে সে মরে গেছে সেও তাকে দেখলো, এবং এটা কন্টিনিউয়াসলি চলছিল। এবং ওই এলাকায় আপনি যদি সেই এলাকায় এখনো গিয়ে স্থানীয়দের কাছে খোঁজ নেন, মানে আমি জালাল মিয়ার সঙ্গে যখন কথা বলছিলাম, মানে উনি আর কি আমাকে বলছিলেন যে আমাদের এই এই রেল ক্রসিংটা এরকম একটা মিথ এখনো আছে, এবং আমি নিজে যেটা দেখেছি সেটা আপনাকে বলি। এটা বলার পর উনি আমাকে আর কি বলেছিল।
3: আচ্ছা আচ্ছা, আমি আজকে যখন অফিসে আসছিলাম তখন আমার এক, আমি যেখানে থাকি মোহাম্মদপুরে, মোহাম্মদ রংপুরের আমার এক কলিগ আছে, ওর নাম হচ্ছে হানাফি।
1: হ্যাঁ,
3: হানাফি নামটা একটু ডিফারেন্ট।
1: হ্যাঁ হ্যাঁ, সুন্দর নাম।
3: ও রায়ের বাজারে নতুন একটা বাসা নিয়েছে।
1: আচ্ছা,
3: তো ও আমাকে হুট করে মানে আমার সাথে দেখা, ও আমাকে দেখে তো ও তো খুব ভালোভাবে জানে যে আমরা ভৌতিক প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে গল্প স্বল্প করি আর কি। ও আমাকে বলছিল, রনি ভাই মনে মনে আপনাকে খুঁজছিলাম, তো একটা ঘটনা আছে আপনার সাথে শেয়ার করি। আমি বললাম, হ্যাঁ বলেন তো কি ঘটনা, একটু শর্টলি যদি বলা যায়, যেহেতু রাস্তায় দাঁড়িয়ে তখন আমরা। ও বলছিল যে রায়ের বাজারে আমরা নতুন বাসা নিয়েছি, তো বাড়িওয়ালাকে একটু অন্যরকম মনে হচ্ছে। বাড়িওয়ালাটা হচ্ছে আমরা যে ফ্লোরে থাকি তার পাশের ফ্ল্যাটে বাড়িওয়ালা, আর অপোজিট ফ্ল্যাটে আমরা উঠেছি আর কি। তো দেখি যে বাড়িওয়ালা সব সময় কোরআন তেলাওয়াত শোনে। হ্যাঁ, সব সময় কম্পিউটারে বা প্লেয়ারে, মিউজিক প্লেয়ারে দেয়া আর কি, সবসময় কোরআন তেলাওয়াত শোনে। তো এটা আমার কাছে একটু কেমন যেন মনে হলো যে আমরা তো এক ঘন্টা বা দু ঘন্টা বা আরো বেশি সময় আমরা শুনি অনেকে, কিন্তু উনি চব্বিশ ঘন্টার মতোই প্রায় সারা দিন রাত উনার ঘরে
1: কোরআন তেলাওয়াত
3: শুনতে থাকে। তো এটা একটু ডিফারেন্ট মনে হয়েছে। আর আমাকে, আমরা যেদিন বাসে উঠেছি সেদিন আমাকে বলেছে যে একটু সুন্দর পরিপাটি হয়ে থাকবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমি আর ওইটা তখন কানে নিয়ে নেই যে সমস্যা হবে না মানে কি, সবসময় তো পরিপাটি হয়ে থাকা সম্ভব নাও হতে পারে।
1: এই প্রশ্নটা উঠলো কেন?
3: হ্যাঁ, এই প্রশ্নটা উঠলো কেন, তখন ওর মাথায় এটা মানে কাজ করেনি, পরে এখন এসে এটা ফিল করছে। সেটা হচ্ছে যে ওর সাত মাসের একটা বাচ্চা আছে, সাত মাস বা এক বছরের বলল আর কি বেবি আছে। তো একটু ওয়াশরুমের দিকে যখন ওর বাচ্চা খেলতে খেলতে ওয়াশরুমের দিকে যায়, তখন বাচ্চাটা নাকি কান্না করে ওঠে। তো এটা প্রথম থেকেই এখন পর্যন্ত এটা রেগুলার হচ্ছে। তো এটা ভাবছিল যে কি করা যায়। ও আবার খুবই নামাজ কালাম করে, ও আবার দোয়া পড়ে পুরো বাড়িতে একটু ফু টু দিয়ে রাখে এরকম করে আর কি। তারপরে ওর ছোট বোন, একটা ছোট বোন আছে, সে আবার বলেছে যে ভাইয়া গত কয়েকদিন আগে আমি এই বারান্দার দিকে যাচ্ছিলাম, তখন বিকট একটা আওয়াজ
1: শুনতে পাই
3: এবং তখন আমার মনে হচ্ছিল যে আমার ওয়েট হচ্ছে 50 কেজি, কিন্তু আমার মনে হচ্ছে আমি 500 কেজি হয়ে গেছি,
1: নাড়াচাড়াও করতে পারছি।
3: হ্যাঁ, মানে আমি এত ভারী হয়ে গিয়েছি যে আমার ওই জায়গা থেকে ঠিক হতে আমার 1 মিনিট সময় লেগেছে। তো এই দুটো ঘটনা আমি যখন অফিসে আসি তখন ও আমাকে বলছিল, আমি তো ওকে, ও আমার কাছে আসলে
1: ওনাকে বললেন যে যদি ভালো অপশন থাকে। একটা বিষয় আছে, আমরা অনেক সময় হয় কি চিন্তা করি, আচ্ছা হোক না আমার তো আর কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আমি প্রেফার করি সিরিয়াসলি একটা কথা, কিছু লোক আছে যারা এগুলো এনজয় করে বা কিছু লোক আছে যারা এগুলো ফিলি করে না, তাই একটা বিষয় আছে। কিন্তু আমরা বলি না যে রাশির একটা কথা আমরা মাঝে মধ্যে আলোচনা করি, আসলে এখানে যেটা হয়েছে পৃথিবীতে সব মানুষের উপর কিন্তু সবকিছুর প্রভাব থাকে না। এখন হানাফি ভাইয়ের কথা যে বললেন, ওনার যদি মনে হয় যে উনি যে বাসাটায় আছে উনি টুকটাক কিছু ফিল করতে পারছে বা উনি টুকটাক কিছু সাফার করছে, তাহলে আমার মনে হয় উনি যদি বেটার অপশন পায় ওনার এই বাসাটা ছেড়ে দেওয়া।
3: হ্যাঁ, আমিও একই কথা বলেছি যে আপনি যেহেতু পেমেন্ট করে থাকবেন,
1: হ্যাঁ
3: আপনি এত মানে টেনশন বা ভয় নিয়ে কেন থাকবেন। তো এইটাও আমাকে আসলে খুবই মানে করুণ ভাবে বলেছে। তো যাই হোক, আজকে আমরা ছোট ছোট কিছু টুকরো গল্প করলাম এবং আগামী পর্বে আমাদের আরো কিছু স্টোরেজ আছে, যেটা সাফির সাথে আমি শেয়ার করেছিলাম যে ওটা নিয়ে আমরা আগামী পর্বে একটু
1: ডিসকাশন
3: বা ঘটনা বলবো আর কি। তো আজকে আমাদের গেস্ট আমার বন্ধু সিসিলি আসছে, প্রথম রেডিও স্টেশনে আসলো। তো আমি জানি না কিরকম লেগেছে, বাট অডিয়েন্সের জন্য কিছু বলতে পারবো আর কি।
1: অডিয়েন্সকে একটা ধন্যবাদ তো আমরা জানাতে পারি।
2: হ্যাঁ, যারা হচ্ছে আমার এই গল্পটা শুনলেন, একদম ট্রু গল্প।
3: ট্রু মানে হচ্ছে তোমার বাবার
2: একেবারে জীবন্ত
3: আগের ঘটনা,
2: জীবন্ত গল্প আর খুব ভয়ের। মানে আমিও শুনে আমার কাছে মানে একদম এত ভয় পেয়েছিলাম ওই সময়টায়।
3: না, এই ধরনের ছোটখাটো ঘটনাও কিন্তু খুব ভয়ের উদ্রেক করে, মানে ভূত সামনে চলে এসে ভয় দেখাচ্ছে। এইটা
2: ইমাজিন করলে বোঝা যাবে যে
3: আসলে হচ্ছে যে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার কোনো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে হচ্ছে এখানে ভয়ানক কিছু একটা আছে আমার কাছে যেটা মনে হয় আর কি।
1: না তো সেটাই।
3: হ্যাঁ,
1: যাই হোক প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা আসলে চেষ্টা করেছি এবং আসলে হয়েছে কি, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আসলে ব্যাখ্যা নেই বলেই তো আমরা মানে এই ঘটনাগুলোর যে ঘটনার ব্যাখ্যা নেই সেগুলোই তো অলৌকিক ঘটনা,
3: অলৌকিক বা অমানিশা।
1: তো আমার মনে হয় ব্যাখ্যা খুঁজলে আলটিমেটলি আপনাদের, হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে, অনেক সময় আপনাদের অনেক প্রশ্ন আসতে পারে। যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন বা ইনবক্স করবেন। আমরা কিন্তু অনেককে পার্সোনালিও, যেটা হয়তো আমরা ক্যামেরায় বলি না, অনেককে অনেক প্রশ্নের উত্তর আমরা ইনবক্সে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা স্টাডি করি বিষয়গুলো নিয়ে। যাই হোক, আপনাদের আমার তরফ থেকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছাও জানাচ্ছি এত দীর্ঘ সময় সাথে থাকার জন্য।
3: তো আগামী পর্বে আবার আরো সুন্দর সুন্দর কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে তিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এমন শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউস মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: ঢাকা এফএম 90.4
3: সারা দেশে
6: সবার সাথে।

0: 全タカ FM90.4。
1: টাইম চেক এখন সময় ভোর পাঁচটা
2: সবার সাথে 90.4।